0: গুরু বাপকে ছিটকে সে ভিটে গুরু বাপকে ছিটকে সে ভিটে গুরু অঙ্গের কীতে কুয়ারে গুরু তিজি পিঢ়ি বিচারিয়া
1: ক্যা হাঠ কে না বিচারে

শ্রী গুরুদেব গুরু বাপে ফিটকে সে ভিটে গুরু আঙ্গুল কিতে কুয়ারে গুরু তিজি পিঢ়ি নিজায়া ক্যা হাথ কে না বিচারে গুরু চৌ